0: জয়ন্তী গতকাল প্রকাশ পাইছে। এসহ আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা জনাপড়ছে। আগামী রথযাত্রা পাই রেলবাইর প্রস্তুতি এবং পরিচালনা সম্পর্কিত এক সমীক্ষা বৈঠক পুরী সর্কিট হাউস ঠারে অনুষ্ঠিত হয়েছে। জেলাপাল দিব্যজ্যোতি পরিডাঙ্ক অধ্যক্ষতার অনুষ্ঠিত বৈঠকরে রথযাত্রা সময় শ্রদ্ধাঙ্ক গমনাগমন তথা অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। জারি রয়েছে প্রকল্পক রথযাত্রা পূর্ব শেষ করা প্রস্তুতি উপরে বৈঠকরে রেলবাই পক্ষ সূচনা প্রদান করা। নবরঙ্গপুর জেলা উমরকোট বনখণ্ড অন্তর্গত নায়কগুড়া অঞ্চলের বন বিভাগ পক্ষ ২২টি কইঁছক জবত করা। কইঁছগুড়ি বিক্রি চালাণ করা বিভাগ পক্ষ চঢ়াও করা। ভদ্রক জেলা ধামরা অন্তর্গত ৫টি বহুমুখী বাত্যা আশ্রয়স্থলী উপযোগ নিয়ে এক মকড্রিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় সময় সাধারণ লোককে সুরক্ষিত স্থানক স্থানান্তর করা এই মকড্রিল অনুষ্ঠিত হয়েছে। তমাখু সেবন এবং স্বাস্থ্যপত্রে এর কুপ্রভাব সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিশ্ব তমাখু নিরোধ দিবস পালন করা। বিশ্ব স্বাস্থ্য সংগঠন পক্ষ ১৯৮৮ মশায় পালন করা এই দিবসের চলিত বর্ষর বার্তা রয়েছে নিশাদ্রব্য ও তমাখু অভ্যাসক প্রতিহত করা, আকর্ষণের পরদাকে দূরেই দেওয়া। তমাখুরে ৭০০০ অধিক বিষাক্ত পদার্থ রয়েছে, সেমধ্যে ৬০টি পদার্থ কর্কট রোগ সৃষ্টি করে বলে বিশেষজ্ঞমানে মত প্রকাশ করেছেন। পুরী শ্রীমন্দির ছতিশানী যোগ এবং নীতি সবকমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ নীলাদ্রি ভক্ত নিবাস ঠারে শ্রীমন্দির মুখ্য প্রশাসক অরবিন্দ পাড়ি অধ্যক্ষতার অনুষ্ঠিত হব। অপরাহ্নে প্রথমে ছতিশানী যোগ এবং পরে সন্ধ্যায় নীতি সবকমিটি বৈঠক অনুষ্ঠিত হব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তা পাঁচ দিন মধ্যে কেরলম এবং তামিলনাড়ুর কেতক অঞ্চল স্পর্শ করবে বলে ভারতীয় পানিপাগ বিভাগ আকলন করেছে। অন্যপক্ষে কালবৈশাখী প্রভাব যোগ রাজ্যের কেতক অঞ্চলের গত ২৪ ঘন্টা মধ্যে তাপমাত্রা হ্রাস পাইছে। আসন্তা ৬ তারিখ পর্যন্ত বিভিন্ন অঞ্চলের কালবৈশাখীর প্রভাব রহিব বলে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র কহিছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ ২:৩২।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এতে শুনন্তু তমাকু জনিত স্বাস্থ্য সমস্যা। এ সম্পর্কে আলোচনা করেছেন ডাক্তার নিরঞ্জন রাউত।
2: আজ মে মাস ৩১ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংগঠন তরফ সমগ্র বিশ্বরে আজির দিবসক তমাখু বর্জন দিবস ভাবে পালন করা যাওছি। আসন্তু জানিবা তমাখু কোন এবং এহা আমার কি কি ক্ষতি করে। ধুয়াপত্রর গছর পত্রর তমাখু উৎপাদন হয়ে আম দেশে বহু প্রাচীন কালর তমাখু প্রচলনর প্রমাণ রয়েছে। দ্বাদশ শতাব্দী সময়ের তমাখু এক উপভোগ্য পদার্থ হিসাবে ব্যবহার করা যাওতিলা। এবে মধ্য আম দেশে বিভিন্ন রূপরে তমাখু ব্যবহার হয়ে বিড়ি, সিগারেট, সিগার, চুরুট, পিকা, হুকা আদি ধূয়া হিসাবে গ্রহণ করা যাওতিবা বেলে গুড়াখু, গুন্ডিপান, গুটখা, খৈনি, পুড়িয়া, মিশ্রি প্রভৃতি খাইবা পদার্থ ভাবে সেবন করা যাই থাকে এবং নাশ নাক দ্বারা আঘ্রাণ করা যাই থাকে। তমাখুরে থিবা নিকোটিন নামক পদার্থ সাময়িক ভাবে মনকু প্রফুল্ল করুথিবারু মানিষ বারম্বার তমাখু ব্যবহার করে নিশাগ্রস্ত হয়ে পড়ে। ফলরে তমাখুরে নিকোটিন সহিত রয়েথিবা প্রায় ১২০০ রাসায়নিক পদার্থ মানিষর জিন তথা জীবকোষক প্রভাবিত করে নানা প্রকার রোগ সৃষ্টি করে। বেঞ্জপাইরিন, ফেনল, পোলোনিয়াম, পটাসিয়াম, আর্সেনিক আদি পদার্থ কর্কট রোগ সৃষ্টি করিবারে সাহায্য করে। আপনার জানান্তি ধূমপান করুথিবা ব্যক্তি ফুসফুস, গলা, অগ্নাশয়, মূত্রাশয় আদি কর্কট রোগের পীড়িত হেউথিবা বেলে তমাখু সেবন করুথিবা ব্যক্তি মুখ গহ্বর, জিহ্বা, খাদ্যনলী, পাকস্থলী, বৃহদন্ত্র আদি কর্কট রোগের শিকার হয়ে থাকে। কর্কট রোগ ব্যতীত হৃদরোগ, রক্তচাপ, কাশ, কফ, শ্বাস আদি ফুসফুস রোগ, পেটমরা ও অম্লরোগ আদি ব্যাধি তমাখু ব্যবহার যোগু হয়ে থাকে। ধূমপান কলে পুরুষ মানে যৌন ক্ষমতা হরাইবা সহিত মহিলা মানে অনিয়মিত ঋতুস্রাবর শিকার হয়ে থাকে। আজিকালি পরোক্ষ ধূমপান এক সমস্যা রূপে দেখা দিয়েছে। সাধারণত ধূমপান করুথিবা ব্যক্তি ধূমপান করিবা পরে বায়ুমণ্ডলকু ধূয়া ছাড়ি থাকে, ফলরে সেই পরিবেশে থিবা অন্য লোক বা পিলা মানে ধূয়া মিশা বায়ুকু প্রশ্বাসরে গ্রহণ কলে তাহাকু পরোক্ষ ধূমপান কুহাযায়। বৈজ্ঞানিক অনুধ্যানরু জানা যাইছি যে ধূম্রপান করুথিবা ব্যক্তিঙ্ক পরি পরোক্ষ ধূমপান করুথিবা ব্যক্তি মধ্য বিভিন্ন রোগর

0: তো ভারতে
1: শ্রোতা বন্ধু আপন মানে কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বলাঙ্গীর
2: আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রের প্রচার করন্তু আপনক ব্যবসায় সম্বন্ধীয় বিজ্ঞাপন
3: নিজের ব্যবসায় সেবা গ্রাহকঙ্ক পাখরে সহজরে সুবিধারে পৌঁছাইবা পাই আকাশবাণী হেউছি শ্রেষ্ঠ মাধ্যম
2: নিজর ব্যবসায়িক লক্ষ্য পূরণ অভিবৃদ্ধি পাই রেডিও বিজ্ঞাপনর সাহায্য নিয়ন্তু
3: অগণিত শ্রোতাঙ্ক পাখরে আপনক ব্যবসায়র বার্তা বিজ্ঞাপন মাধ্যমরে পৌঁছাইবাকু আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র সহিত যোগাযোগ করন্তু
2: আমার বিজ্ঞাপন সম্বন্ধীয় ফোন নম্বর হেলা 7656095969 এবং 9861307632 ইমেল আইডিটি হেলা sdairbalangir@gmail.com
1: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু কোণে কোণে শ্রোতা মানক পাই কার্যক্রম টু কুমসি

শ্রোতা বন্ধু, আপন মানে বিবিধ ভারতী কার্যক্রম শুনো দিলে আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু প্রায়োজিত কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপনা সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমকু। কার্যক্রমের উপস্থাপনায় মু সুলভা
1: আও মু মুক্তিময়ী। শ্রোতা বন্ধু, পর্যটন হেউছি মনুষ্যঙ্কর জীবনরে আনন্দ, জ্ঞান ও অনুভব বৃদ্ধি করিবার এক মুখ্য উপায়। লোকমানে নূতন স্থান দেখিবা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিবা, ঐতিহ্য ও সংস্কৃতিকু জানিবা পাইঁ গোটিয়ে স্থানরু অন্য স্থানকু ভ্রমণ করন্তি। এই প্রক্রিয়াকু পর্যটন কুহাযায়। পর্যটন দেশর অর্থনীতিকু সুদৃঢ় করিবা সহ লোকমানঙ্ক মধ্যরে ভাইচারা ও সাম্প্রদায়িক সম্পর্ক বৃদ্ধি করে। বর্তমান সময়রে পর্যটন কেবল ভ্রমণ ও মনোরঞ্জনরে সীমিত নুহে, এহা এক বিশাল রোজগারমূলক ক্ষেত্র ভাবরে উদয় হয়েছি। হোটেল পরিচালনা, ট্যুর গাইড, যাত্রা সংস্থা, পরিবহন সেবা, হস্তশিল্প ব্যবসায় ও সাংস্কৃতিক কার্যক্রম পরি অনেক মাধ্যমে যুবপিঢ়ীঙ্ক পাইঁ নূতন চাকিরির দ্বার খুলিছি। বিশেষ করে ওড়িশা পরি সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদরে সমৃদ্ধ রাজ্যরে পর্যটন ক্ষেত্রর অসীম সম্ভাবনা রয়েছে। তেণু আসন্তু এই ক্ষেত্রর বিভিন্ন নিযুক্তি সুযোগগুলি বিষয়ে আলোচনা করিবা।
0: যাত্রা এবং আতিথ্য বিশ্বর সবুঠারু বড় ক্ষেত্র মধ্যরু গোটিয়ে এবং এহা বিশ্বর অর্থনীতির 6% অধিক প্রতিনিধিত্ব করে। পর্যটন শিল্প ব্যবসায়কু বিশেষ করে খুচুরা, আতিথ্য এবং পরিবহনকু বহুল ভাবে প্রভাবিত করে, আয় সৃষ্টি করে, নিযুক্তি সৃষ্টি করে এবং স্থানীয় অর্থনীতিকু বৃদ্ধি করে। এহা আকাঙ্ক্ষী আতিথ্য বৃত্তিগতঙ্ক পাইঁ পরিচালনা পদবীঠারু আরম্ভ করে মার্কেটিং এবং ইভেন্টস যোজনা পর্যন্ত অনেক আকর্ষণীয় ক্যারিয়ারর সুযোগ মধ্য প্রদান করে। পর্যটন শিল্প অবসর বিনোদন, মনোরঞ্জন কিংবা ব্যবসায়িক ভ্রমণকু গ্রহণ করে এবং বিভিন্ন প্রকারর কার্যকলাপকু কভর করে, যেউঁথিরে দর্শনীয় স্থান, সাংস্কৃতিক আদান প্রদান এবং দুঃসাহসিক অভিজ্ঞতা অন্তর্ভুক্ত। এহার মূলরে পর্যটন নূতন স্থান অনুসন্ধান করিবা, বিভিন্ন সংস্কৃতির মজা নেবা এবং স্থায়ী স্মৃতি সৃষ্টি করিবা উপরে ধ্যান দেইথায়। হোটেল, রিসর্ট, রেস্টুরেন্ট এবং অন্য প্রকারর বাসস্থানর কার্য তদারক করিবা, দায়িত্বরে অতিথি সেবা, সুবিধা পরিচালনা এবং কর্মচারী তদারক অন্তর্ভুক্ত হইপারে। ট্রাভেল এজেন্সি গ্রাহকমানঙ্কু বিমানযাত্রা, রহণি, পরিবহন এবং কার্যকলাপ সমেত যোজনা এবং বুকিংরে সহায়তা করিবা। ট্রাভেল এজেন্ট মানে এক সুগম যাত্রা অভিজ্ঞতা সুনিশ্চিত করিবা পাইঁ ব্যক্তিগত সুপারিশ এবং পরামর্শ প্রদান করিথান্তি।
1: ভ্রমণ মার্গদর্শিকা পর্যটনস্থলী ভ্রমণ

সেই কথাকে পুরাপুরি ভাবে সে অর্থক আমি সেই দিগরে বিনিয়োগ করবু। আমার আশা আছে যে লোকে নিশাঠু গোটে নিজ ভিতরে সচেতনতা আছে যে নিশাঠু মু দূরেকি রহিবি, এ কথাটার সচেতনতা সম্পূর্ণ রূপে 100 রু 100% কেমতি আসিব গোটে, ইয়ে তো ইয়ে গোটে বর্ষ কি 5 মাস কি 6 মাসর কথা নুহে, গোটে লম্বা সময়র লোক খারাপ জিনিসটাকে শীঘ্র অ্যাডপ্ট করে যায়। তেমন করে খারাপ জিনিসর লোককে মুহ ফেরাইবা যে পরিশ্রম দরকার আছে সেতরে সমস্তঙ্কর সেতরে আবশ্যকতা আছে, সরকারঙ্কর ভূমিকা দরকার আছে সেতরে, বিভিন্ন যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সেমানে কাম করছেন তাঙ্কর ভূমিকা আছে, সমাজর বুদ্ধিজীবী মানঙ্কর ভূমিকা আছে, স্কুলরে কলেজরে সে শিক্ষক শিক্ষয়িত্রীঙ্ক টু আরম্ভ করিকি তাঙ্কর যে মানে লিড করুচন্তি সে প্রসেসকু তাঙ্কর আবশ্যকতা আছে, সমাজর সমস্ত বরিষ্ঠ লোকমানঙ্কর আবশ্যকতা আছে, পরিবারর মুখিয়ামানঙ্কর বি আবশ্যকতা আছে, এতে ভূমিকা নির্বাহন করিবা পাই আমি সমস্তঙ্কর সহযোগ বি কামনা করু। আমি মদ এবং যে ড্রগস মানঙ্কর ব্যবহার হচ্ছে এবং তার যে ট্রান্সপোর্টেশন ট্রেডিং হচ্ছে তা উপরে অবকারী বিভাগ পুলিশর এসটিএফ স্পেশাল টাস্কফোর্স এবং এনসিবি নার্কোটিক্স ক্রাইম ব্যুরো আমি মিলিত ভাবে উদ্যম আরম্ভ করছু এবং বিশেষ করি যে জায়গায় সব হেম্প কল্টিভেশন হচ্ছে, গঞ্জেই চাষ হচ্ছে, গঞ্জেই চাষ হওয়া জায়গাগুলো তাকে ধ্বংস করাইবা এবং যে জায়গায় এসবু ভা যে ড্রগসর কারবার হচ্ছে তাকে গিরফ করা, এ গোটে লম্বা সময় ধরিকি পাখাপাখি 2 বর্ষ ধরিকি আমি এ ড্রাইভকু পুরা সশক্ত ভাবে তাকে চলাইবা আরম্ভ করছু। বহুত পাখাপাখি গত বর্ষ পাখাপাখি 150 কোটি টঙ্কার জিনিস আমি তাকে সিজ করলু এবং পরবর্তী সময়ের আমি যে হাজার হাজার হেক্টরর গঞ্জেই চাষ হওয়া জায়গাকে তাকে ধ্বংস করলু। এইভাবে গুড়িয়ে অভিযান চালিছি তাকে আহরি অধিক ক্ষমতা দিয়ে তাকে সেমানুক আমি সে কাম আরম্ভ করছু। ইন্টেলিজেন্স উইং সেইপাই আমি তৈরি করছু, সে কোটি কোটি কণ হচ্ছে তার ইন্টেল আসবা এসব কথা চালিছি এবং যে কথা স্বাস্থ্য বিভাগ অবকারী বিভাগ বাবদরে নিশ্চিত ভাবে আমি এক জয়েন্ট মুভমেন্ট বহুত শীঘ্র আরম্ভ করিবার পরিকল্পনা বি করুচু এবং এই আর্থিক বর্ষ ভিতরে হি আমি সে খুব কম দিন ভিতরে আমি জয়েন্ট মুভমেন্ট আরম্ভ করিব এবং সম্পূর্ণ রূপে তম্বাকু মুক্ত করিবা পাই রাজ্য সরকারঙ্কর যে মানসিকতা আছে তাকু বি সে কথার নিশ্চিত ভাবে প্রতিফলন। এ কিছি জিনিস আমার পরভিউ ভিতরে আছে, কিছি জিনিস আমার পরভিউ ভিতরে নাহি। এক্সাইজর যে নিয়ম নিয়মাবলী আছে সেতরে আমি কিছিটা পরিবর্তন এবং আমেন্ডমেন্টস কিছু আনবাকে চাই, যেমি যে সাইকোট্রপিক ড্রগসর উপরে আমার বিশেষ কিছু রেগুলেশন নাই, অবকারী বিভাগ কেবল মদর বিক্রি বটা এসব উপরে বিষাক্ত মদ ডুপ্লিকেট মদ এসবুর বিক্রি বটা উপরে নিয়ন্ত্রণ আনবা সেতরে আইনরে বহুত গুড়ে প্রাবধান আছে, কিন্তু আমি ধীরে ধীরে ধীরে ধীরে এ সমস্ত কথাকে তম্বাকুঠু আরম্ভ করি যেগুড়িক মানুষ জীবন পাই ক্ষতিকারক আছে যে প্রকার নিশা বি হো না কিন্তু সে সবুগুড়ি ইয়ার প্রাবধান ভিতরক আনবা আমি এক্সাইজর আক্ট আউ রুলসরে কিছুটা পরিবর্তন করা এবে ল কমিশন সহ স্টেট ল কমিশন সহ আলোচনা আরম্ভ হয়েছি, সে বাবদরে আমি তাকে বহু শীঘ্র সে বাবদরে কিছু পরিবর্তন আনবু এবং কড়াকড়ি ভাবে কৌশি প্রকার নিশাদ্রব্যর ব্যবহার এবং তার অপ্রাসঙ্গিক অনৈতিক ব্যবহার তাকে সম্পূর্ণ রূপে রোকিবা যা যা আবশ্যকতা তাকে নিশ্চিত ভাবে আমি করিবু। টবাকো চুইং টবাকোর ব্যবহারক সরকার নিষিদ্ধ করছেন, তাকে এবে গোটিয়ে নূয়া ঢাঞ্চারে এবে যেমনি আসুলা তাকে আগর গুটকা সহ মিশিকি আসুলা টবাকো এবং লোক তাকে ব্যবহার করুলে এবে গোটে নূয়া ঢাঞ্চাক সেমানে আইছেন, টবাকো অলগা মিলুচি গুটকা অলগা মিলুচি, তেণু করে তাকে কোণসি জায়গায় তাকে পুনি মিশাইকি লোক খাইবা আরম্ভ করছেন। তেণু করে মো কহিবা কথা একু যে লাভকর ব্যবসায়ী মানে করুচন্তি সেই দিগরে কোন রেগুলেশন কোনা যাই পারিব এবং যে মানে বিক্রি করুচন্তি তাঙ্ক পাই কোন করা যাই পারিব সবু জিনিসরে গোটে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি যদি প্রপর হব এবং তা এনফোর্সমেন্ট সহিত যে মানে এ নিয়মকু ভাঙ্গুচন্তি তাঙ্ক প্রতি প্রসিকিউশন বি ঠিক ঢঙ্গরে হব নিশ্চিত ভাবে লোকঙ্ক ভিতরে ভয় সৃষ্টি হব, এটা মোর বিশ্বাস আছে। তেণু করে মো এ বাবদরে যাহা করিবা কথা তাকে আমি নিশ্চিত ভাবে করিবু এবং মোর আশা আছে যে আকু প্রতিহত করিবা পাই আকু রেস্ট্রিক্ট করিবা পাই কন্ট্রোল করিবা পাই সে মেকানিজম আমি বহুত শীঘ্র নিশ্চিত ভাবে কাটিব এবং এই চলিত 5 বর্ষ ভিতরে আউ যে 3 বর্ষ আম সরকার আছে এবে এই চলিত 5 বর্ষ ভিতরে আমি ওড়িশাকু কেবল তম্বাকু নুহে তম্বাকু এবং অন্য নিশাদ্রব্যর ব্যবহার দৃষ্টিকোণর এক আদর্শ রাজ্যে পরিণত করাইবা নিশ্চিত ভাবে আরে যা যা পদক্ষেপ নেওয়া কথা তা নেওয়া যাও। মু সমস্ত নিশ্চিত ভাবে কহিবি যে তম্বাকু হোক মদ্যপান হোক ড্রগসর ব্যবহার হোক এসবু সমস্তে দূরেই রহন্তু এবং শেষে মু এতিকি কহিবি যে নিশা নুহে জীবনকু আপনার।

এতে উড়ে যায় শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 MHz যোগে তা সহিত প্রসার ভারতীর নিউজ অন এআইআরএফ ও www.prasarbharati.gov.in র লাইভ ভিডিও ট্যাবে মধ্যে কার্যক্রম এক সময় প্রচারিত হচ্ছে প্রচার করছু ধারাবাহিক লোকযাত্রার দ্বিতীয় ভাগ

পাখি যেবে ছলকে ওঠে হৃদয় ছটপট হুয়ে, লাগে যেমিতি মতি সবু বিছাড়ি হয়ে পড়ে যায়। অবা পদ্মপত্রে পানি বুন্দা বুন্দা চিকমিক করুথায়, যেবে হঠাৎ ঝরে ধারধার হয়ে লাগে কি পাহাড় কোণরু ঝরণা যাওছি বহে, কিয়ে সাউটি নেব অবা, কিয়ে দেব হৃদয়ের জাগা, যেবে তুমি নিজে হি ছাড়ি আসিছ নিজ হৃদয়কু সদা। এটি হস দরদর সাথী, এটি দুঃখ সুখর সাথী, আও এসবুর সাথী তুমি, কেবল তুমি।